0: একমনা আড়ুকং ঘুরব্বা থেকেতি একমনা থেদুমগুং একিবা কুরিয়ে হামাকাশবরুং একমনা বি খা ফিরো কৌমেগে মিহুঙ্গে তেরেনে
1: কিলা লাহা দুখুলিস সারহ ফলাম্মা রাআতহু হাসিবাত

0: মনিফুহি ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসানি কদ্দে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: এংহাস হাতরস্তেক 40 নোয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: আতে বেহতি অর্ডারটি দিবে গমসাদাম ফহদ টিম গে কলন্তে না অফিশিয়াল অং আতে মেহার মেদানি আদে টিসি আদে মিয়াদুন বদল কর গদ্দু গদ্দু কলন্তে মিতবি নোকলাগ টিসি স্পোর্টস ক্লাব কুনকুদি কলন্তে মিতবি হদ কলাগ দেন তংকলে ফান্ড গে তো আলমে নাম্বার তা তংকলে নেগে কাহ গত টিসি কলন্তে নাম্বার তা গো মাড গোড কুলে কুঞ্জা ফন্ড নে মে হুদা গোড কুলে আবি তংকলে দুরং আলমে তংকলে উন্দব কাহ গত কা এনমস তে বেফন বিহ বড কা সাফ কা দে তো মিহার গুরতলানি গুরতলা মিহার মিওতি টিসি ফরা গত মিহার মিওতি মে টিসি গা জফান আদি গদ্দু ক্যাপ্টেন ইশাক দেবি হস আগস অফিসার নাকেস ফটো এন নাগম ফ মেহার দেফারাত মি দুয়ে ফদিয়ে দেফারাত তো গে টিম এগত মি আদ মি ফটো এন নাগানি টিসি গে মুলে টিম অফিসার নাকে গে ফটো এন নাগা দুহে মেদ মে আদ এগে তরং গদ্দু গে টিম গে মিহার মি ব্যার গা ফুরতমে গা রাগ হরি হা কুলন তরিং এক মিহার ফটো এন নাগা তা আমন ফেন অফিসার দং মিহার লেন্স বন দেকল গে গোল দাগন চেক কল মটা কা মি দানি মেদ গে রেফারি কি জাভিস মোহাম্মদ assistant for the assistant referee Shatir Abdullah second assistant referee ke Sinan Hassan fourth official ke Nadim Ali match commissioner ke Riyaz Ismail mehar de team ke kulun terina ad official na photo ke taiyar ho mandani meduge gaddo team ke fourth megar badar Bojan Isha Logani captain Bojan goalkeeper then Emmanuel Vegetro Ali Muhammad Ahmed Rishwan Wahib Wahib Tohra, Zinan, Ahmed Rashid, Donalio, then Jazlan Nizar, Alim Abdulaziz, Anu Abdullah, me Gadduge, Gadduge, then Gadduge substitute by Ali Faiz, Hussein Yalin, Ishaq Rashid, Muhammad Shafa, Nizar, Najah Muhammad, Shariq Ibrahim Rashid, Abdullah Sadiq, Raimal Rabil, নাদিম মোহাম্মদ টিসি গে ফুরতম এগারো বেদার মোহাম্মদ আজফান ক্যাপ্টেন ড্যানিয়েল মোহাম্মদ আজফান গোল কিপার ড্যানিয়েল এমানুয়েল মিয়াদুগে ক্যাপ্টেন কি বেরমি মোহাম্মদ ইয়াজিদ হুসেন শামিরা হুসেন আহসান মৌসা আইহাম মোহাম্মদ হামদুন বোর্ড প্রিন্স হাসান ইনাজ আহমদ রিলওয়ান ইব্রাহিম জিমো আব্দুল ওয়াহিদ ইব্রাহিম সাবস্টিটিউট বদল কোনকি আহমদ মাহেশ মোহাম্মদ মোহাম্মদ দানিশ ইব্রাহিম ভিশন আব্দুল মজিদ মোহাম্মদ উনাইস বিন নূহ মাহেশ মোহাম্মদ মোহাম্মদ ইউহান ফায়েজ হুসেন শরীফ মোহাম্মদ আহমদ আশাম আতিফ আদ কোচকি আতিফ আদি দিদু কোচকি মোহাম্মদ নাজিহ দেব টিম তৈয়ার মেয়ার আমি সাহেব শিমরি হওয়াল কল্যাণ
1: শুক্রিয়া রামিস কুড়ুমে ফেরি টিসি টিসি কুড়ুম ফারাহাস মেদন হুড়াসে কুড়িয়া গদ্দু হাফ তিন ফোন পেনাল্টি একারি এমানুয়েল দিফাকফ কুড়িয়া ফোন আজ বড় আতলাফি গদ্দু কুড়ুম টিসি কুড়ুম ইব্রাহিম হলমেডি জিমোয় জিমো আতলা কুড়িয়া দিম বড় হাফ কি মেদাস এর মধ্যে ফেরাতুম আজ পেনাল্টি কাজ মেজের এরিয়া ত্রে নাগাদ ইয়ে বড় পেনাল্টি এক হুড়ুম ফেরাতুম দুম কুড়ুমি ফার দিফা কফি আনু আনু দিফা করে বড় আনকে টিসি কুড়ুন তিনি আতলাম মিউনি গাদ্দু কুড়ুন তিনি আতলাই ফাদে জিলা তাঙ্গলে ফাতুন ফুলে আমবাদ টিসি হাফ তেরেং পার কন্ট্রোল কল্লানি সাধন ওয়াহিব তোহরা ওয়াহিব কুড়ি নাগা দেরু কারিয়া বড়ি কুড়মতি কুড়ুন তিরেং ইন্নাজ গা নট্টুয়ালা ফাতে জিলা ফ নাগা দেবে তো মনে নাগা দিম বড় পেনাল্টি গানে ফারাতুম হাফ কি মেদা হিসাব তো মাসে কুড়ানি তনু আতলাফি গাদ্দু কুড়ুন তিনি ফাহাত মেতরে মেদিনে এমানুয়াল এমন কুড়িয়ে ফোন বড় হাফ কি মেদা হিসাব মেদুয়ানি নয় নম্বর কুড়িন আলি মোহাম্মদ এন্ড অফ সাইড অফ সাইড হিসাব দেহ কুড়িয়ে ফোন দানি টিসি দেহ কুড়িয়ে ফোন বড় নির্মাতি ফরাত টিসি কুড়ি মরমন কুড়েম কুড়িয়ে এমনি মোহাম্মদ ড্যানিয়েল ড্যানিয়েল এমানুয়েল As penalty man nagad in area 3 aboy board control ko den father hung abol anik as number kon 3 control ko la va yasdan atla kuri dim bol far father jiden tc kon den d area kan father jeta ngole father team ge rilwana rilwana penalty man dim bol tang ngole bar vejje alim bol asli alim kuri dim bol isak abdul gani atla sensa kadma kuri dim bol far anik as atla jimo Jimmo Tangle Fato Inazam din in a center of the Colotum Comala Diman TC half ten board at Lametron Caricurigilla, Central Terre Huriculuntia Div Yasdan, Yasdan Metron Cari, Bolevan Curigilla Gual Mag, Curia Div Jimmo, Jimmo at Lagum Long Frato Curia Deni Carica, Bolanu, and at Tua, Adam Trango, and at Tua La Penetravana Penta, but Decolonteremi Far, Nagadim Bolacoderia Teremi Faru, keeper Volatli, Area Tre, Decolonterin Tibi, Surasco Dim Bolam Far. At the area bear on Korea Div half meeting has a country about Latangle Fahato, area can Fahato, Vina, but Coluntria Dimbola, Danilo, Danilo at La Korea for Novale, Donalio at La Korea for Novale, Digo to Osberry. Carry Coluntria Jif. Elo Motilifa Gaddu Atisi, Madame Miculani. After meeting has some Gaddu after Inmati Faraton leaving Elo. 3 minute kulai fadan denu je bes bag kuria fon wali bola inas bolum fatu ete keeper abde wahib enes kari de kulun tri ami faro area tre hori keeper adini manu kuria fon wali jimo atle medna kar hola fratel da gaddu half tren din bola tangole fahatu chamira chamira sense katre hori kome ban prince Board Prince, Anikas Fahatum back of Fath and Sakatri and Matir Kulunta, the Imbola at Lankurijilla, half the Metamor Sansaka, the Mat, then Korea Gustangle Fath and Imbola, and Korea no number Kulunta Hamdun. Korea Tangle Fath and the Molina Sansaka, the Kongola, the Mambola, then Korean as Birini TC half the Metro Horaso Korea Vatican as Chamira, Korea Dimbola, Medas album board, but board anyway, Jimo, Jimo Tangle Fath, Metro Akari at Lankuria Dimbola, Sadden number Kulentia, Board Prince, at the Sansaka Horasco, Gaddu half the Korea Dimbola, at Lang Korea Mian, Emmanuel, Daniel Emmanuel, Captain Name, the TC, Captain Korea Dimbola, Gaddu half the Gaddu Kulentia, the Ali Murin, Matratamas, Metro Akari, Gilaf, Tirting Kura for all the Bola, Midden Kulentia, the number Kulentia, Bolan Abu Rifshan, Bola Contra, and Tangle Barri, and just Salibola, at Lamifaro. Si kontri area kanadi mane tre hori kontri ahusan nei ahusha matla fe area tren keeper keeper an ke ahusha ma just inaz bolat len kurien nikma ge area beru inmat fratun kurien ha meda sa jile kurien asa arimati kurien fona beirmati fratun medrona ken sem saka di man bolat len midani gaddu half tren kuro ko etre jilaf half meda sa kurien ko sarimati difficult tre area tre vanna midani board prince jimo sabai jimo area tre vadej fatun atla din jasa bolat tangulak fatu Timbuhan Colonel Katla Korea Dimbola half game die Sabonicas. No number of Colonia Hamdon, Hamdon Tangle Faja Sabo, Gaddu half ten, Gaddu Contra, Ladi Valley, Mohammed Varabardo, Metron Horasco Vandani, half ten, Kariabadina, Natali, Mohammed Natuala, Fayetre, Kurako Jila, Eretre, Denjabo and Farvai, but they must equity.

0: Anu Ellibor, che si incontra in curia Fonovali, Emanuele Di Fago, Matematica in curia Fonovali, Medesimo, Gimo Abole, in curia Divi, Ciamira Bole, di Beto, Rigato, contatta con la Fatima, Ciamira contro con la Fatima, non cari, Gila, curia di Mbola contro Gimo Bordo, Bortan con la Fatima, Gila Bord Prince, Afmedesimo, Bola, curia con il Tri, già sale, Nagati, Bola, Penetri, Vanna, Bori, con il Tri, e ne contro con il Gola di Mala, curia Fonovali, Bola, Barne, chi però, a Tabola, Deoni, e riaveron, chi per curia, Rifshan. Gaddu Gresham bola tang half meter senza kadma ermating irmat frat meter na kari jal meter horas ko vade jati si half tere vade meter bala wahib abu dwe ali muhammad abu dwe meter Rifshan bola fa da jamal bola mi faro atli tc content meter chamira senza kadre ki ko point kan chamira kurun kari hu kurun tri jassali ahum ai ham ai matla dim bola tangole fa no ahum sam devi jimoya senza kadma hulang fratum gaddu half tere jimo Fahata den bolle fa marmano curia gila tangole fahata difi e tren in borgia mi datta curia difi half che me dai sabone che gimo e gimo bolla contro con gaddu half tre e half che me dinga so mettere vari mati bolle fa curia due anni carri contro in bolla atlef hanno per colon tria il sacco atla curia fono ad me dinga carri si da inaz fire bolai inaz curia ajfan curia di massam contro con la carri in abadrifshan con atto tangole in matfrat me dinga carri in bolla atlef curia mirene tre vado che curia senza cal di mano gaddu half tenas Divi board prince contro con der cari già sahabori con tri ngana natto wala non alle con natto adeve tuna fate gila da mentre fare che board prince board atlefi atlang irma di fate medro ga kare tangole fato ajfan ajfan koria farato mohammad yazdan medin yazdan senza cala di mano quando after marman koria kurima di hori yazlan ga natto fate ne hausam hausam kurio chamira chamira fano yazdan Yazdan Kuria Dimbal Half Meda, some Jimo control, Colin Kurimati, Anuga, not to appear to Kanadiman, the Tangas Bolamatin, Dribble Kola, Kurian, Sangle Father, Dear Karendif, Chamira, Fire, and Jasalevoni. Area Berkmetan, Gadu Kuntin at Libora, Husam at Dava, and Castamira, Chamira, Husam at Divi, Housam Kuria, Dimbal Half Meda, some Atlan Kurian, and no number Kuria for Wally, but a gold at the Mabro Bar, and no number Kuruntri, I am Kuria for Wally. Keeper a ball of the moon. Donalio Atlaf Kuria Fono Albola Medron Horsing Essence Gatering and STC half the Inas Marman Kurian Jasdana Difi Ajfana Ajfano Kuria Dimbola Aiham Atlaf Kurian Etren Hosama Medron Akan and Kasmidri and a Kuria Sensa Gatera Huri Kuruntri Adi Jasdan Jasdana Hosana and Bakula Fata Dimbola Inas and Saka Karin Contra Tirtin Fro Albola Atla Kuria Bernard Prince Bernard Prince Atla Kuria Dimbola Mifarmidi Kuria Jango Kuruntri Fader and Diego Tagosberi Aiham Huri Boleara Keeper Bola Naga Penetri Atere Tera minuto di Sada Mirti Harmoti Kulefa Furtamaha from Sada Mir Kulefa Vescola Gadukavis Tisi Castano Kuria Fono Albola Ali Mohammed from Manger Hines Mabra Matimatin Baras Diego Fratombera Tisi Gello Rilvan Ellen Rilvan Bacola Fata Inas Hulan Frato Arimat Hulan Frato and a military Kuria Dimbola Atlan Medeni Ajfan Alfan Marwan Duella Senza Kakar in Kuria Menani Senza Kuria Smedron Kariji Hilaf TC after Senza Katerang and Kasfato Bola Atlan Maron Pekuho Penkari Yazdan Jela Medron Horsa Kuria Chamira Chamira Karigado Kuntri Kabore and Natua Laf Gadu and Jazlan and Natua Hulan Frato and Kariyamila Kuria Bola Bero Vege Yasali Bola Io ho che non è un anuel. Ma prima di essere un frate, vuole fare ancora il gelaf. E li bordo Ali Muhammad. Hanno di morte con le barre, il bordo prince ha fatto un chamira, il chamira bordo di una manigella di fianco che è il bordo prince. Un frate, un abbarano, un gemo, un prince, un frate, un etere, un yasdan, yasdan, un contro, un etere, un frate, un bella, un frate, un bella, un caria, un frate, un attuale, un frate, un metro, un chico, un carmiri, un Advan Kurmatia by Vahib and Akta area and Chamira, Chamira Kuria Mutter and the board police control, collab, assets, Saka Utrola, the Malu, assets, Sakatria Vadla, Medra Karimurani, Gadu half the reg. Hulong Frat Kuria Divi, Jimo, Yajimo, Penetria Kantambolo, Atom Control, Gohenbol, Atuka Jiva, the end of Refria Kanofena Kanan area, Bear and Penet Control, Utrola, Ranga Kari, Kari Jasabur, Gadu Kuntria Bola Bear, Kodanjabo, Jimo, Kajiva Berry. Ajima and Uji Berry come refuse the Kilo, TCF. Penetria di Malo, non è vero che non mi faro. Gimo è di un reno, 20-45 anni a vegge. Un fratello è carico. Fanno me to collegare for Tamafo. The team che è vestito con l'energia e mi culeveni. Gaddu a Tisia, the team mi ha mi culeveni. Vuol curmati curia fona bene ma no atla curia fona metto noi a cari metto un grosso senza cada metto noi a cari a Jufan ma con la fatta di ieri a tre keeper keeper Daniel Emmanuel Abo curia fona rimati senza cada a Hussam Hussam tango le fatta di Morina atla maro maro e un half turn TC half turn curia gela metto noi a cari curia DF Jimoya Jimo curia chamira chamira conto con la fatta bolle fan fatta di un'aria e vettuni di una fra vahi batla maro maro jasai metti un Ali Muhammad gaddu half turn e tango le tren di imbola atla curia metti Jaslan Jaslan di imbola atla conto con la captain mi Isag Isag Isag senza cada tren atla fin far Hussam e TC curia atla Ajfan Ajfan curia Hussam penalty center tere ana fa tar matin kuria dimbola atne kuria medeni yazdan yazdan tangole fa hatun dimbola rilwan control kola hono fa sensa kadman kas medeni jimo jimo bola atne marman kuria ani half meda sa hono fa kare deila hono fa tab duwe de number yazdan sa ne jimo penalty na tima are board prince sa bai kulun sa bai area tere naga dimbola area beru dire kare chamira de mase kuri gaddo kulun tem bol de fa hausa metren atla kare kulun tere yasa ana kas hausa ma hausa kuria dimbola control kola chamira irmati fa tere penalty tere naga den jelo penalty tere godere kare control kura Carry the Saburi, Donalio, Natto Feria Bear, and Nikumeje, Nikumaja, Ariala, and was Vetuni Bogota. They want a far and Arikas, Everton Kuluntri Bolat, Dagmen, and TC Kuluntri Penetra, and Matta, half, meeting us, Hausam, and Locally, Ajfana, Ajfana, Tatangolfato, Ina, the keeper of your TC, Huria Kuluntri, Mirgo, do half the Korea from Wadibola, Riduan, Penetra, and Kondo, Kurman, Adimu, Natto, Ethan, and Bolat, Tatangolfano, Yazdan Fato, Ina, the Sensaka, the man, Hulang Frato, Ina's Korea, Dere, carry me for a Bernard, board, Prince of Demas, Equibola, Riduan, at Lang as Korea from Wadibola. Bola half Isagi, Korea for Nabola, Metro Carrion Castis, Isagi Sakuri, Ali Momad, Ali Momad, Fatan, the Mora Control, Kurani, first number, Kurunia Control, Korea, Mianani, and Amakurjas, Eretri, who's combative vibe, who's going to Huska, vibe, Huska, Korea for Nabola, Keeper di Fakuri, what are the chances that may vibe by living at the corner, Kaberi? Kadua libe, Furta Macona, a sharp minute Kurai landed to Jeves Becker. Corner naga dari gaddu ge hakulunteri penalty atare gaddu corner naga ero liyer kar markola bar kulunteri kurien naga dimbol gol dere atane tisi kulunteri difa ga area berum gaddu kulunteri bola atlan fahata hulon frato makane ne bawlo ma bola barwe jase ga medasam beru tisi ge lme ma medasam hulon frato 18 minute kulayfa adu mer navar minute kulum mi furi hama vi tisi ekas gaddu ge stande nu je TCL no Rilwan is Rilwan Fatu area Kanadima Hulam Fratu TC half three Inaz Inazimat Fatu Embry Hulam Fratu Maron Bola Kotam Korean half Medasa Mijelani Korean Hassam Hassam Korea by Wahib Enemy Ajfana Team Captain TC Captain Ajfana Bola Atlan Korea Medron Kars Bola Korea Jesse Medron Karing Medron Horasco Vadefa Gaddu Hamedas Armati Irmat Fratu Kulunti and Fatu and Jajfana Divi Since I got carrying back of Fatah Hosama Since I got Romati Matta Kari Kulunti Jasadi Yazdan Yazdan Korea Matabatin Dimbola Gimo Penetra Kana main contract of Kurmata Natua Veteran Divi Luan Penetra and Golda Kana Jasadi Bola Emmanuel Ganatua for Iluan for Jonathan Kasvadundia Donalio Contra Bola Devon for Yazdan at the Hosam Medin Mediterran Gadu after in a Korean Hosam Yazdan Yazdan Korea Dimbola Gimo Gimo Penetra Nagadim Bola Diaria Caribur Kulunti Emmanuel Mifar Bolon Donalio Bolon Difako Feria Ben Rifshana Rifian, Zinana, Zinan Bolton, Korea's Medal, Karajila, Korea, Kari, or Kunta, Jasali, and a Mabras Bakula Fat, Alim, Zinana, and a Bakula Fat, Jila, Kanate, Kanadima, Ilmati Fratu, Donal Young, area, and a Tren Fatun, Dimbola, keeper Bojan, and Cass area, Kanan, Donal Young, do half the regular in a Bolif and Nikmajan, a penalty, a bear, Nikmalaf, Armati, who's called of Alim, Diff, and Sensaka, Dimbola, Lamarman, Korean, Zinane, as Titan Korea for Nobel, Vibe, control of Sensaka, the main flat control, Tangle Fatun, Dimbola, for Chamira, the only Chamira Bolat Lavi, Atlan, Medro and Karim, Badan, Uda, and the only Medro and Karim, Irmat Fratu, Chamira Bolif, and Marco, La Korea, Dimbola, Armati, half Medas, Atlef, Atla Fato. Chamira dimbol tangole fahat ajfan atlafi ajfan atlafa ja sale bol atlan kuria deveta mase kuri gaddo kontri isag enes bol atlafi tisi kontri ba kola fahat area tener keeper keeper rilwana de hulan fahat ola diere carrying kuri bori ninas me ja sale ninas are mate ajfan tisi captain ajfan manon bol fan kuri jelaf kuri awesome ajfan Ať fan Hasan, a Hasan jsem se rád dělal, dám bolat, tři den frolat, bolem jen čamíra, a tla kurie difi, jimo, já jimo, kurma ti anu, a bojím jeria, tři den vanna, aby de board prince, jimo, kurie jen dál bolem, tím fajuka, já kari, natu, a já fáte, jeria, kanadu, ono frolat, tři den frolat, bolem, huskong, a Hasan, měl ten kontrol, kofi. Meria tre bala hulan fatem bra meten tangol fatun demol yazdan yazdan chamira chamira irmat fan kontra fatem bla fatun divi ajfana ajfana kuria demol ahusam ahusam fatun anikas ajfana sen sakal dema irmat irmat frato kuria dem bola mi far board prince kontra kolla irmat frato noga kare kulun tre demol fatun ke meten ajfana divi sen sakal dema do inaz kiko point kare sen sakal inaz atla an fratan ben kuria demol de number kulun tre yazdan Atna hula fata mana kuri kuri mati bawah itu kan antu wala hari lebaran dengan fata mereka tangkal fata terendah di Jimo ya Jimo metode nak mati hula fata kuri kurun tiada ini nasi ini das kuri ahusan nak gadu half terima mana naga dim bola mereka khusus kong hari dengan berkurun tiada bola kontrol kurun ni kontrol kau tu kalau orang kaji hula fata orang kaji kuri mati anu kan antu tangkal fata di Jimo ya Jimo pentas mana kuri naga dim bola gol terendah keeper of mana bola tuli keeper itu bola hari mati ngatnya mana ni Sinan Ataf etren tanggul itu Isaga, tim kapten Isaga bola telah menutren pada yang kedua half tering kuriengas. Hulung fratum frola di bola tanggul madu jadi luan hendak sekali jadi Muhammad bola telah yang sentral dan fadil jalan tanggul fatu mifaro. Hanam baru kulun teri Isaga denger bola tanggul madu ya TC kulun teri telah yang mengan yang kuriya Chamira sepenitri carrying kuriya carrying itu nato hajat sali berdiri carrying barwi. Far bola telah Emmanuel, telah kuriya dim bola Sinan telah yang irmati fratum kuriya madu madu mian nani. Sinan. Kurang dimulai alim apa dua sensa kerjanya half meter beberapa meter orang penentang friend juga alim tiri orang ini mesti faham orang carrying ini wahid dua orang ini alim Muhammad dari tiada wadai je naga dimulai alim Muhammad gol dari carrying friend juga bola pengendara kurang terima penentang beru dekono kalau orang carrying control area beru kurang jasa Rilwan kena tua dah orang terima faham Rilwan atlafi Atlantis half terima kurang kurang mati kurang teri ajazlan kena tua dah kurang dimulai TC kurang teri Chamira Atlant sensa kal carrying orang faham tu ngasih ini mesti faham kurang di fikir kurang teri kan mana bola atlet marmanu kurang mianan Aiham, nangole fahatu, nembola itre, ahusam, sensor kongolong fahatun dini, yasdana, gaduh after nembola prince farmate nekuriya chamira denje bola tangkole barweja Daniel Donalio atlet difahak bola zinana bola penetre kari dimana fara, board control kolja penetre dimana irmati fahatun dimbola control kong naga dini area itre miti bi TC ke dekulun tering faro itme area beru dekulun tering dimbola maru maru jasa lemoni demme, ahusam jasa dimbola dia kuto bus, gaduh kulun tering atlet kuriya dini dimbola nekas ajfan. Atlet, atlet kuriya, menteri Inas, sensor katanya Inas bela orang fratun di Fijimo yang penentiri ada malu orang fratun, Jimo kontrol kau fahatang yang berdaya karu, anu kau natu ala jasa fahatang yang beringas, anu kau kuriya menteri kan dani, ayatam anu bola tah, Ali Muhammad tangkal baru jifahatung atlet fi, dalam baru Yazdan. Sabvis meri kulai fesumesume natija ki Inas, Inas orang fratun sensor kat kari, TC ke keeper fiawa huria kulun tering gadu half teremuran. Yazdan kuriya ayam ayam fatu Yazdan ajufan ayam ajufan orang kaya ini nas kuriya dimbola mi faru ma boda baru bi penetri a beru hulang fratun gol ke hulang fratun dia kota kosotur kolom beru bi gol kulu metinji hulangka gaddu kiper bojon kuriya fono albal sensa kal carry fenji kyo kyo penetri kong fenji a metu orang kudus fakeng ayam bola mi faru ajufan mi dini bolong jasali area beru nikmori kiper kiper mi dini ajufan TC half tere ahusam ahusam kuriya Yazdan Yazdan bola damala tangkol fatu ina sensor kalau dekor kula dimalu gak gak kat tangkol armati kulang fra jila kuri dim bola nka Yazdan atlet metron kula so gaddo half tere vati kan kuri menani ari ilwan kulang fra tmeri tangkol tere jimo divi jimo kuri babo board prince bola ifan fa jilo kad der ilwan ilwan isak bola atlet kan kuri gaddo ham tere ham tere mi far faul kom moti jimo kuri faul da kulige gaddo ali fe jeh kuri fon wala ni gaddo ham tere Emmanuel Fun service made Kuleva Emmanuel Kuria, Donalio, Donalio, Irmata Tembrian Kuria Gus, Kuria Dimbola Zinan, Zinan Kurian, Atene Shaga, Sensaka Dimalu, Gadu after Medra Carmeter, Horsa Kuria Dimbola, Tears number on the Ali Matla Kuria Dividian, Rifshan, Area Trevahibu and Ali Mamadmani, Rifshan Penetrican and Bola Control of Fog, Area Trebala, and Naga, and Farikol Lafa, Marjil and Raman Kuria Trevahib, but Divi Vahib, the Santangle Barro. Dia, kat tu kulan teriak, bola jahat apa tu dia ina saya na borak kerja macam betul ni, bola atlet TC kulan teriak kuriya mana ni jahat tu bench tu sepi sepi kuri faham lagi kama bola atlet TC kulan teriak faham jela sensa kat mana ni mat faham kuri ahusam mah, ahusam macam ni chamira kuriya, hulang faham macam tu orang kaya ni Yazdan, Yazdan sentaka diman bolatda kuri tangol eteren din bol kontra kol dan chamir asan kas yazdan hulo frato nga metro nga kari fat din bol ba kol fat embla ina za dife tc half tere ina z kuri ausam ausam kuri ajfan ajfan in fat tin tin frola di bol ai ham kontra kol dan bol even kurta kol fat di tangol fat metro nga matena kas ajfan dife en america do half tere bolda bol bol bol matin du vale bol aspen tere den limon equipa sabis met kol e falon me sabo vasi fa hal kol dan
1: Shukriya Shimri Kulumutre Gaddo Kulumutre Bolefan Anu Anu Bolefan Kuri Jela Ves Medona Garaham Kof Kuri Fonwa Di Boles Ari Meten Yago Tenas Fahatan Ridwan Di Ridwan Nung Azfan Nai Azfan Du Kol Diere Tenas Fahatan Gol Kipa Emanuel Emanuel Kuri Half Kuri Medas Ma Azfan Anu Kuri Yazdan Medona Kari Bolata
0: Jimo
1: Jimo Kuri Difi Puris Board Prince Hatum Bolata Kuri Half Kuri Medas Gaddo kunten bolfen kure fonwa bol du farani no number na kar de kunten bol du tumase kure bol ago tan sari mat half me da sam bol ber di ali mohammed bol du de hatavis met kule fa furut mahaf de team kure vis team kad lane nuche hatavis met kule ma ki vota break referee edini de team furut mahaf gagan ka hatavis met kule finger de team kure vis team kad lane nuche ಇದು ಕೊರೆ ಮಿದನಿ ದಿವೇ ಪ್ರೀಮಿಯರ್ ಲೀಗ್ ಕ್ವಾಲಿಫೈಸ್ ಅದು ಕ್ವಾಲಿಫಿಕೇಶನ್ಗೆ ರೌಂಡ್ ಇಬ್ಬರುಗ ವಾದ ಕುರಣಿ ಹಾ ಟೀಮ್ ನಿಗೆತರೆ ಹತ್ತರ ಟೀಮ್ ಫುರುತಮ ಡಿವಿಷನ್ಗೆ ಜಾಗ ದಿಬಿಗಿನ ತಾನೆ ಮೇ ಫುರುತಮ ಡಿವಿಷನು ಜಾಗ ಕಸರು ಕೊಫೋನಿ ಟಿ ಸಿ ಬಿಸ್ಪುರ್ ಏಗಿತುರು ದಿತು ding injage wad kurani gaddu ahura midmechum gaddu nimechu kame koge furtam disan gojab ge kashar kurwena mego to tawal balare me kurig me ulani bispuru ai half point hodage enemies jehi gol gina devnaga tc ama half point hodage ದೇ ಟೀಮ್ ಮನಾಗ ಒಣ್ಣನೆ ದಿದ್ದು ದಿದ್ದು ಹಾಫ್ ಪಾಯಿಂಟ್ ಹ್ಯಾಪ್ ಪಾಯಿಂಟ್ ದಿ ಫೋನಿ ಅದೇ ರೇಗ ವಾಣಿ ಇತರ ಬಿಸ್ಪುರು ಮೆಚ್ಚ ಕುಳೆ ತಿಮ್ ಪಾಯಿಂಟ್ ಹೋದಾಫ್ ಹೆಂಕಮ್ ಬಿಸ್ಪುರು ದಿಹ ಪಾಯಿಂಟ್ ವಾಣಿ ಹೋದಾಫ್ ಬಿಸ್ಪುರುನೆ ಹತರು ಮೆಚ್ಚ ಕುಳೆಫ ಎಮ್ಸ್ ಕದ್ದು ಅದಿ ಟಿ ಸಿ ವಾಣಿ ತಿಮ್ ಮೆಚ್ ಕೊಳೆಫ ಮಿಸಬಾರು ಟಿ ಸಿ ಹ್ಯಾಪ್ ಪಾಯಿಂಟ್ ಹೋದಫ್ ಅದಿ ದಿದ್ದು ಹತ್ತರ ಮೆಚ್ ಕೊಳಗೆ ಹ್ಯಾಪ್ ಪಾಯಿಂಟ್ ಹೋದಫ ವಾಣಿ ಹೆಂಕಂ ಫಹು ಜಾಗೆಯ ವಾದುಕ ಅದೇ ಟೀಮಕ್ಕೆ ಹೊರೆಯ ಗದ್ದು ಕುಳುಮತ್ತರೆ ಹೈಡ್ರೇಷನ್ ಪುರೇ ಕಫಹು ಅದು ಓಟ ಬುರೇ ಕಫಹು ಕುಳು ಫಶಾಗಿ ದಿದ್ದು ಕುಳಿತೇನೆ ಬ್ಯಾಕ್ ಕೊಳ ಫಹಾತ ಮೆದುನ ಕ್ಯಾರಿ ಟಿ ಸಿ ಕುಳಿತೇನೆ ಮೆದುನ ಕ್ಯಾರಿ ಬೋಲ್ ಕಂ ಕ್ರಿ ಫೋನ್ ವಾಲಿ ಬೋಲ್ ಮಾತು ಮಾತು ಗಾಸ್ ಮೆದುನ ಹೊರಸ್ಕೊ ಏರಿಯ ಬೇರೆ ಫ್ರೆಂಡ್ ಜಂಬೋ ಯಸ್ ದಾನ್ ದೊ ಫದರಿ ಬೋಲ್ ದಿಗೋ ತಗೋಸ್ ಬೇರು ನವಾವಿಸ್ ಮೇಟ್ ಕುಳೆ ಫ ದ ಟೀಮ್ ಕುಳೆ ಎವ್ವಿಸ್ ಟೀಮ್ ಕಲ್ದಾನೆ ನುಚೆ ದಿ ಪ್ರೇಮ ದೀಗ ಕೊಲ್ಫೆ ಮ ಕುಳೆವೆ ಮೆಚ್ಚುಗ ಮೇದು ನೀ ವಾದ ಕುರಣಿ ಗದ್ದು ಅದಿ ಟಿ ಸಿ ಗದ್ದು ಕುಳಿತ ಗದ್ದು ಹಾಫ್ ತೆರೆ ಗದ್ದು ಏರೆ ತೆರೆ ಕುರೆ ಫೋನು ಆದನೆ ಗೋಲ್ ಕೀಪ ಅದೇ ರೆಫ್ರಿ ಬೋಳೆ ಇತರು ಬೋಳೆ ಧನಮತಿ ಹೊತ್ತು ಮ್ಯಾಗೆ ಕುಳು ಮಡಕೊಲ್ಲ ಹೆಂಗಿ ಹೆಂಗೆ ಹಿಸಾಬು ಬೋಳ ವಟ್ಟಾಲ ಮ್ಯಾಕಿ ಕೀಪರ್ ಜಸ್ಸಾದಿ ಏರಿಯಾ ಬೇರು ಏಮೋ ನೋಲ್ದ ಏಮೋ ಕುರೆ ಮತ್ತೆ ಮತ್ತೆ ಫೋನು ಆದ ಬೋಳೆ ದುವಫ ಆರನೆ ಅಲಿ ಮೊಹಮ್ಮದ್ ಮೇ ಕೊಂಟೋಕ ಫಾತ ರಿಲ್ವಾನ್ ಬೋಳತ್ವಿ ರಿಲ್ವಾನ್ ಬೋಳತ್ತೆ ಕುರೆ ಫೋನು ಆದ ಫಹುಂ ಕ್ಯಾರಿ ಗೋಸ್ ಅಲಿ ಮೊಹಮ್ಮದ್ ಕುರಿ ಕುಶಾಗುಳಿಗೆ ನೀ ಫೆ ಜೊ ಟಿ ಸಿ ಟಿ ಸಿಗೆ ಜೊ ಕುರೆ ಫೋನು ಆದ ಗೋಸ್ ರಿಲ್ವಾನ್ ರಿಲ್ವಾನ್ ಕ್ಯಾರಿ ಫಾತು ಇನಾಸ್ ಇನಾಸ್ ಬೋಳ ಕುರಿ ಜೆಹೇದನೆ ಕುರಿ ಹೆಂಗೆ ಸ್ಥಿರತೆ ಸೆಂಟ್ ಸಾಕಲ್ ಅರಿಮತಿ ಅಜ್ಫಾನ್ ಅಜ್ಫಾನ್ ಕೊಂಡು ಟೋಕೋದ ಬ್ಯಾಕ್ ಕೊಡೋ ಫಹಾತಂಗೆ ಅರಿಮತಿ ටීසි කුන්තරේ කුරිය ෆොනවාදි ෆොනවාදි බොල් මෙතන හොරස්කෝ ටීසි කුන්තරේ කුරිය අයහම අයහම වරස් කුරින් ඒරේ කැන කුන්තරේ දිෆෙන කුන්ටෝ කෝ කුරේ නගා නගා දින් බොලේ වාදි හොරි කුන්තරේ මෙන්ස වර කුන් ෆහතුන් ඒරේ තනේ ගද්දු කුන්තෙන් දිෆා කුරි ගද්දුගේ විහි නම්බර් ඩොනාදිඔ දිෆා කුරි බොල් දී ගොතු ගොස් බේර අරිමති දිෆෙලු කුරින් එල්ලා ෆේරේ කැන අයහම මං එල්ලි බොල අයහම දිබේරොනි බොල් දී ගොතු ගොස් බේර ফুরতম হাফ 30 এম মিনিট কুলেফা দেচিম করে বিচিম কলদানে নুজে গোল কুরমান থিতে কুরেন আন্নু আন্নু কার দে কোনতে নট প্লাস করে ফোন ওয়ালি আলী মোহাম্মদ আদে ফোন ওয়ালি বলাস মে দোনা কাই রিলওয়ান রিলওয়ান করে 22 নম্বর জজদান দি ফাত আলী মোহাম্মদ বলাতে করে ওয়ান নামসে করে জিমো বলাতে গাদু হাফ তে মাদে করে দেনি কার দে কোনতে নট ওয়ালা বাদ নামসে করে ফাত দে কোনতে বলাতে আফি ata kurenga saaf midasa kurenga jehela titin kure fono ali bole bar bar de fabe de kontre kana mesa gota serte faton keeper keeper daniel bola taf kure titin rilwan rilwan kure yazdana kurenga smedo horos ko gadu hafte bad left an kul fato ahu sam kontre ko da kure mat mit fono ali bola ani fat ani mat irmat farat bola taf gadu kulenten difa kure difa ko kure fon wal bola medro matin bola fan kure wannani gaddu kunte gaddu half ten berung a carry kure fon wal bali mohammad rilwan difa ko masse kure rilwan to bola to war masse kure bali mohammad an rilwan difa ko bola ber ko ni felo gaddu team half ke meda sam tan ko fatum rifshan kunto ko laf ফাহাতুং ইশা কন্ট্রো কলে কুরিং আরিমতিং আন্নু হাফকে মেদাসেন কুরে তিতিং ফনুয়াদ বলে ওয়াহেব বলে এরিয়া দিমে আরিমতিং বেরো আকার ওয়াহেব নাগাদ মাসে কোন ওয়াহেব এরতে বাদে ইনাজ নট্টো জসা বতং মারবন জসা ওয়াহেব কুরে ফনুয়াদ মাসে কাদিস ওয়াহেব ওয়াহেব এরে বেরো তং কল ফাহাতুং জসা আন্নু কাদে কোন্ত নট্টো জসা বতং কল বার জসা জিমো বলাত লাফ ফানসাবিস নম্বর জিমো বড় হোদ তের করে কুসা গুলি লিফে যহ গাদুয়া গাদু যখন করে ফোনওয়াল দেখুন তেরি ওয়াহে বাদি দিহা নম্বর ইফশান তিরিশ তিন মিনিট ফুরতম হাফ কুলে ফিং দেখিম করে এফ টিম কাল জবর বোক ওয়ার বেহম বেদে মারো লিফে যখন করে ফোনওয়াল আরো টিসি এর ইতরে গদ্দুগে ফার্স্ট কুলন্তে বাদে বিতিবে মে ফাহাত কুলে 23 নম্বর আলিমুস কোস এর ইতরে বাদে জি মিয়ার ডিয়ারে বের মড কোলাং এ বলে আন্নু কুরে ফনওয়াল ওয়াহ ওয়াহ কুরে ফনওয়াল এর ইতরে এ রঙা ক্যারে দেখুন তরে টিসি কুরে মত মত ফনওয়াল বোলা বদু জি লা ব্যাক ফাহাত দান বলে কিপার ড্যানিয়েল দিফা কুরে বোলা ডিয়ারে কান আইহাম দিফা কুরে 37 মিনিট কুলে দেখিম করে বিশ টিম কাল যে করে গদ্দু কোনতে নেগে বোলা গদ্দু কোনতে অফ সাইড গদ্দু টিম গে এমানুয়েল অফ সাইড সাম লিফে জং করে ফোন ওয়ালেন করে হাফ কে মেদা সাম আহুসাম আহুসাম তিতিন করে ফোন ওয়াল বার বার দুই ফে বিতে কোনতে কন্ট্রো কোলা ফার মতি বেরং আ ক্যার গদ্দু হাফ তেন বাদে করে গাস ব্যাক কো ফাত জে সাদ আহুসাম আহুসাম করে গতে চামিরা চাদানা চামিরা চামিরা ব্যাক কো ফাত জে সাদ মেদ্রং মতে হুরি ইয়াজদান ইয়াজদান কুরে গদ্দু হাফতে বাদিজ বাদ লেফট তিতিন কুরে হাফ মেদাস বেরো আকারে জিমো জিমো কুরে প্রিন্স প্রিন্স কারে দে কুনতে লিয়ে তো বড় এন প্রিন্স বড় তে হাফ মেদাস গদ্দু হাফতে বড় মতে ফ্যাম বড় কা দে ওয়াহেব গ নট ওয়ান নমসে কুরে ওয়াহেব কুর কোশা গড় গলি ফে জং ওয়াহেব কুর কোশা গড় গলি ফে জং কুরে ফোন ওয়াদানি মেদ্র কেন রিলওয়ান বড় আতেফ আতেফ কুরিয়ে ডিয়ারে কেন কুন্তে দেন ফোনওয়াল বলে ফাহাতুন দিফা কুরে ফোনওয়াল বেন কাস আতলাফ মেদ্র কেন আজফান কুরিয়ে তিতিন রিলওয়ান রিলওয়ান কন্ট্রো কলা কুরিয়ে এতিন আহসাম আহসাম ব্যাক কর ফাহাত জসা মেদ্র কেন ইয়াজদান ইয়াজদান ওয়াহেব কা নট রহ জিমো জিমো কা বদে কুন্তে বড় আতলাফ 22 নম্বর জজলান জজদান বল ফাদাম তে কারে দিয়া জিমো কুরি কুশা গুলং লিফে জহুং দিদুয়া 30 minutes to play for the team, for every team to play. They are going to half come here, sir. Kolon terega. Me aro kuda kota kala kolon marujela palagana bodu gavu kurani. Referee baade utru kol sidibari ga tibi bai support ron. Arugu kura ben ko gem bai. Loud speaker bai beate bi ade kulio ruha hilaf bai bas bas. Ben kura tiwe ekama boda gavu kurweni me aro as. Referee fourth of Salkadi, which comes in a cabinet, a conhutuma. Referee and his pickle by bus bus Bonati Dagonda, even by Mechu, referee Vikala, referee Larina Gafita, Mikal Maja, bus bus animus A, Mikala, Mechig, Adoga the Kuran, Benukura, Kamaya, referee, referee Kankurum, Gavar, the first take Elena, bus bus. Anda hari bus-bus benu kura wahakeno, enamus benu kura ibarat teh kiri referee, kurung kure gendima, undang gua kamu kawat, mereka kurun teh nikas punefi supportno, ekang hutu ma, mereka referee punefi ekang loud speaker benu kurung hutu ima, mereka kure gendar me, referee me ena kurung hutu ada foti, adalgo me kuri mereka bisa mengadu kurung mereka. Kahala ibarat evuni ma referee kulo madu koli madu kofai kang hot tuwi ma kulo fesi edu fenone coach nazi hukus support nungari hong ekang hot tu mangai dino tamihar full home sebade speaker benu kulo hot tu ma adalgu mena mifaha kengas hura adi didu egitrun gadu mi team tak kule match thoga support nung adagudu kura benu kong support kom daman zafir enamas. Aduk tu kurang benu kau support. Kurma kiri masih no commandus benu kurang bas bayi ibarat referee na ega untuk kita ke forati ekang hotto ma. Isar kau dengar tu fuduh hongos. Ekang eba hamil kalau yang kalau nak hebat. Tiris aminet kulef. Furtamahaf tiris aminet kulef ingiru. The team kurang wish team kau dah lenuje. The Korea Medani Bank of Maldives Divehi Premier League qualification Buruge Kulon. Mid Machu referee Kohunedi Jarvis Mohammed Adalgon Mita in the Hamargona, even referee Bunyan Ekon Hotuima Timana Kulon Fasha Dename Meharo. Did do get benching official was a lord megaphone emulator holding a bad the Mihar Kulum Feshima Tayarone Admi itu macam ni, gaduh awalnya mohi macam, gaduh pertama divisiona, kualifikasi oma, ni ada kita sama, malam awalnya mohi macam, ni macam malu begin, gaduh, peluang tu, awalnya bodoh, tanah segan dah ane, macam tin ti me wani, pertama divisiona kualifikasi, jaga kasar kofa, macam jaga kasar kofa, team tak ki. Dito Bispuru Egiturong Mid Mikula TC Hatharon Jaga Horea Gaddu Gurin Street Wani Mehara Jaga Gilif Emu Nakadin Fursatene Hemus Horesha Gaddu and the Korean Mechadi Mechita Molwegin Erum Fursat Gagan ke half ke meja saya mesti face jump kure phone wah dani. Enam es alu mana referee ni nampak ni ada dana mati. Kurun face mataka bola carry ka. Kurun teri ke beri kos kure phone wah. Abis referee kalau memang nampak. Rong bola tanti be de referee mis nem miharu. මින් හිසාබෙක ෆෙන්නාක දඬු කෑරෙකුස අද රෙෆරිය විශ්නේ මෙන් මෙච රෙෆරින් ගොතුක හරකා තිරන ජාවිස් මොහොමද් ෆස්ට් රෙෆරියෙක් එස්ටන් රෙෆරින් ගොතුක සාතිර අබ්දුල් අදි සිනාන හසන් ෆෝත් ඔෆ්සලකි නදී මාලි මෙච් කොමිෂනකේ රියාස් ඉස්මායිල් අද මිහාරු රෙෆරි නුකුමෙච් කුණු ෆිෂ් මට්ටක ಕೋಲಂ ಫಿಶ್ ಮಟ್ಟಕ ಬೋಳೆ ಸಾಗ ಮ್ಯಾ ರೆಫ್ರಿ ದಾನ ಮಚ ನಕುತಿ ರೆಫ್ರಿ ಜಾವ ಜತಕ ಬೋಳೋತಿ ಕ್ಯಾರಿಗ ಗದ್ದು ಟೀಮ್ ಗೆ ಅಣ್ಣಂ ಬರೆ ಬುಹುರಿ ಎಮನುವಲ್ ಎಮನುವಲ್ ಮಕಿಂಡೆ ಎಮನುವಲ್ ಕುರೆ ಫನುವಾದಿನೆ ವಟ್ಟಾದಿ ಬೋಳ ಎಮನುವಲ್ ಬ್ಯಾಕ್ ಕುರೆ ಫಹತಾ ಡೆನಿಲ ಡೆನಿಲ ಬ್ಯಾಕ್ಳು ಫಹಾತ್ ಅನಕಸ್ ಡೊನಾಲ್ಡೋ ಡೊನಾಲ್ಡಿಯೋ ಬ್ಯಾಕ್ಳು ಫಹಾತ್ ಅನಕಸ್ ಎಮನೋ ಎಮನೋ ಕ್ರಿಫನೋ ಅದು ಬೋರ್ ದೀ ಗೊತ್ತಕಸ್ ಏರೇತನ ಫಹಾತು ಕೀಪರ್ ದಿಬುನಿ ಕೀಪರ್ ಡೆನಿಯಲ್ ಏರಿಯಾ ಕ್ಯಾರಿಂಗ್ ಕ್ಯಾರಿಂಗ್ ಈನಾಸ್ ಈನಾಸ್ ಕೊಂಟ್ರೋ ಕೊಲ್ ಆಫ್ ಕುರಿ ಫೋನೋ ಆಲ್ ಆಫ್ ಸೆಂಟ್ ಸಾಕಲ್ ಕ್ಯಾನ್ ರಿಲ್ವಾನ್ ರಿಲ್ವಾನ್ ಬೋಳ ಬ್ಯಾಕ್ಳು ಫಹಾತ್ ಅಂದಿನಿ ಚಮೀರ ಚಮೀರ ಬೋಳ ಫ್ಯಾನ್ ಕುರಿ ಜೇದಿನಿ ಮಾತು ಮತ್ತೆ ಕುರಿ ಫೋನೋ ಆಲ್ ಬೋರ್ ದೂ ಆರಾನಿ ಕೊಂತರೇಕು ಜಿಮೋ ಎಮರು ಕುರಿ ಏರೇತನ ಫಹಾತು ಕೀಪರ್ ಬೋಳ ದಿಬುನಿ ಆಫ್ಸೈಡ್ ಜಿಮೋ ಆಫ್ಸೈಡ್ ಆಫ್ಸೈಡ್ ಸಾಮುಂದಿ ಫೆ ಜೊಂಕುರೆ ಫೋನ್ ವಾಲನ್

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধি বেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: মে দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু হাগড়ি বিহি মিনিট কামিগে নিস্তেনে মিরেগে মাখলিব নামাজ বগুদুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এম হেও মি হাকি এ নাগে উমর দিগু মায়কু এ নাগে আমল ওয়েস রাঙ্গালু মি হাই
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গুনো হাক গড়ি 30 9 মিনিট কামে গেনেস দেনি মিরেগে ইশা নামাজ বগুতুগে পাঙ্গিয়া পাঙ্গি দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: Filmu, Jani. Mii belintami filmu.
1: Eves vara karnu balan denha mai kamo ko ekala filmi udareste kiya fa den mi filmi daira bulung hul program hen radio denes deiru yani kiya filme ge istihara den bai faro male hen bosule ru poster takai ki senna tiwe yani kiya filme ke kiya adu be aneka poster un pene anen hen bu balan eves vara ka
0: eh mi masake korea dago kiyal denenge ফুরতমা মাসাকাত কি ইবালানা আমি ফিল্মকে মানজারে দেন ইবালা হিসাবুন আরনি হুমা দেমবনে জেহেনি এ মানজারে নিমে হিসাব দেমমানি কিহিনেক
1: আরে দেমবানে গোতে
0: আ দেমমানে গোতে বুনে দেন জেহেনি দেন মই মাসাকাত কি মি ফিল্মুগ হিমেনি লবতাকু লবে ইবালানা দেন এ লব কিয়া ফবা ফান্নান মিজেহেনি বুনে দেগে
1: ফান্নানে ইকম ফান্নানে
0: কম ফান্নানে গ্যাডেক
1: আদে আদে
0: এমি মা তৈয়ার দ
1: আদে তৈয়ার
0: ইম হোমা গে ফোরে তম মাসকে ইগে
1: আদে
2: সাই আনা সারপ্রাইজ এন দেন দ তিউলেনি একম কো বুনেবা কি নহানানে গে কোট্রিয়াবানি আলে বুনেবা এমেরাঙ্গল মি গিতা মেরা কুইন নজে হুনাস ফানানে কোনা দে ইননা মিবে সারপ্রাইজ দে দো
3: শাইনা কিনে কি বাইলে লুকরে গিন তুই হারাল অবস্কুর
0: মিগা নিউমা দ মিউলেনি নিউমা মিহি কোরানি নিউমা গে ফিরি মিহা কাম মি ওয়ান্নানি এনা হরি রুম থেরিয়া একাম কো আসতু ফিরি মিহা এন নো মি কি দ দেন হেম হাম গাম স্পিরবেরি কাম কা তা কুরি মতি লাম মি জে হুনি উম্মিদ কুরি মিহা নুন এ মি হে মি আই দ
1: আ
0: এ মে মা হিঙ্গা আটো হালা মা জবাব বস ইঙ্গে হিঙ্গা জবাব আটো হালা মা
1: আলগনে রঙালি ইহা বারান এ বিরুয়েরি আডো নুইবা ফিয়া
0: আয় মতাং কোলে মাডু ইবালানি গে
1: আদে
0: আ
3: ইগে তানে দু এ ফুরতমানুস এনে গ্যালাটি বুরিয়াকো জেই জেন জাওন লিঙ্গে না পাঁতে পদেদা দে তিম বডি আ কবুদ এ দে
0: খবা হুমা কে নে মিবি মিহার মি ফিল্মুগ শাইনা শাইনা মিহি কুরি শাইনা গে ফিরমি হা জাহির কাম মি কোট্রি ওয়ান্নানি ইগে একমাকু জাহির এন্নো মি কি এদো মি গোন্নেন গে মি হেন হাগি গেন্নেন গে মি হেন এক শাইনা গে ফাহাতু আ হিয়ানি এদো আবদুস ফেন হিয়ানি মি বাদ্দালুবি এমে ফাহু ইগে মি শাইনায়া বাদ্দালুবেগে মি হিয়ানি মি বুনানি মি জাহিরুয়া হেদি গোইং আসতো দ এনায়ং হেদি গতুকে বাহাক শাইনায়া মি কিয়া দেনি
1: আ
0: হুম এহেম বিমহিকা দেবানে মাসাকাতা দমা দ
1: আদে আদে